0: নমস্কার শ্রোতা মিত্র, আজ আপনার সাথে চন্দিনী রোগনী নিশরত ডক্টর তৃপ্তি শাহ। আজ আমি আপনার সাথে বাত করেছো ওয়ারমা ত্বচা আমার শরীর নিয়ে সাল সম্ভাল বিষয়ে। ডক্টর তৃপ্তি আপনার শরীর স্বাগত আবার। ডক্টর তৃপ্তি আপনার শ্রোতা মিত্র নিয়ে জানাম শুধু ওয়ারমা ত্বচা আমার শরীর নিয়ে লাগতে কয় কয় তকলিফ যোগা মরেছে।
1: তো ওয়ারমা ইটসেলফ গরমের কারণে তকলিফ হয়, ঘরে বেঁধে ওখানে

আছে, তবে তো ঘরে রাশন মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ডের একটি বেবি বাড়িতে তোমার ঘর বলা অনাজ না যেতে রসি ঘরবে সেটা আছে তথা পরিবার না দাবি সেটা আছে আর এই জোড়া অধিকারী না নির্ণয় কি সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ দাবি না দাবি সিবি আরজি কে আপিল করে ন্যায় মর্মে সেটা চল ফোন নম্বর 07932 58400 শুধু তুমি জানো চো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালার 6-14 বর্ষের বালকের মাতা আহার বাবদে সম্ভাব্য জেলা নিবাসী অধিকতর কৃষি নেয়।

আমার সার্সিয়া হাই স্কুলের প্রিন্সিপাল, লেখক আমার কবিশ্রী ময়ূর ভাই দেওয়ায় আমি আছি। তো আপনার সঙ্গে যুবক মিত্র আমি আকাশবাণী পরিবার ভর্তি ময়ূর ভাই দেওয়ানি আউটারিয়ে আমার নমস্তে করে খাইয়ে। তো নমস্কার।

0: ঠেঙ্গুড়িয়া তো আফুয়া জয়া তো এন পি কে খাতো আফুয়া জয়া তো সব সময় তো ভাত তো তো মানে করতে করবি জয়
1: আর সব গেমার সব থাকে যে নার্সারি মে রোপ হচ্ছে রে এই এক নিয়ন্ত্রিত বাতাবরণ মানে এটা কি পাউল হাউস না কি নেট হাউস না তো আছে হয় পিছে সিধা আপনারা নিয়ে যায় না খোলা খেতের মে আনি দিয়ে তো প্রোগ্রাম আঘাত
0: હાર્ડનિંગ
2: ખેડૂતો છે એને આપ શું સંદેશો આપવા માંગશો?
0: જી, દિવસે ને દિવસે બાગાયતી ખેતી વધી રહી છે, ખાસ કરીને આંબાનું વાવેતર છે, દરિયાકાંઠાના વિસ્તારમાં નારિયેળનું વાવેતર છે, દાડમનું વાવેતર